লক্ষ্মীপাজি রাইট আবারি বন্ঠে তিকি হোস মে গিউনশি সদস্য তিহেস আমাওয়াজি রাইট হাটু বন্ঠে খা খা লিখছি হেনছো রাই জরুরত ছাই বুঝি বেতেজি লোকচা ভবিষ্য গিবন্ঠে খা ঠুপ ঠুপ ছাই লিখছি এনছো বন্ধুলে বেতেজি গি কর্তব্য হেস কি রাই আমাওয়াজি লিখছি মেহনত জো সম্মান লিখচা নংতাল জো তপসি থাজু বসল নই তপসি দচা বেতে জু টবর গি বন্ঠে জিম্মেওয়ারি লো নং পেচা লোকচা কে জিমেস বল্কি কিউমাই লেন দোরো ইয়তো লিখচা তেমি জো ইজত লিখচা নং টবর কি লেচি চু লবজা হিত বুচা নং থাজু ইয়তো লেন লিখচা রুলে চুষ থন গি ভক্ত মাই চু মিচেরো রাই টবর জি ইয়ম্পো সনবাদ বুচা হোস মে গুশিস বেতে জি টবর জোরো রাই ফ্যাস নং বাদুই ফ্যাস সচিয়েন ছো তাল জো তেমি গি এপো লবজা নং মার্গদর্শন খুকশুষ তো নাচু আমচিরো এলদে বন্ঠে রে ইয়তো লিখচিস সমাজ কি বন্ঠে জিম্মেবারি বন্ঠে ফেঁকে লোকচিপা থান গি সমাজ গীতি কি জাগরুক নাগরিক দিয়েস অন্য নং তাল গি জিম্মেবারি রাই এপো লিখচা কে জিমেস তাল গি জিম্মেবারি ইউল গি দমশি বুচুমগি পর্যাবরণ রো সুরক্ষিত বুচুমগি নং সমাজ গি মি ছাই দো এপো মিজা এপো লেন লিখচুমগি প্রেরণা দচা নং জাগরুক লিখচুমগি এস থান এরি পর্যাবরণ রো দমশি বুচা নং সুরক্ষিত বুচা হোস মে জরুরি লেন তিয়েস সোতি মারে লেন লন মারে থরমাং থরমাং খিমসা প্রদূষণ নং প্রাকৃতিক সংসাধন গি কোনি চোখসে বারদো নং চুনৌতি থন গি বক্তা হা গোসা হিং জো থাংস রুখুকশিস লোকচি পাজি কুকচি কুকচি আদত কি মাধ্যম রোগচি তেজি পরিবর্তন রিচা ঠুপচিস জেসে সোতি কি বচত লিখচা শুই কুতুল ছুঁই কোলচা ইচি ঠুপ ঠুপ বুটা তচা বুটা ছুঁই তুপচা নং এরি আসপাস জগর রুদমশি বুচা দরুং মি জি বলা কুম কেসকা কেসকা আফওয়া ফ্যাস সমাচার রোগচি মি জো জাগরুক লিখচা হোস মে গুনশি নং জিম্মেওয়ারি গি লেন তিহেস এরিউল গি বন্ঠে জিম্মেওয়ারি বন্ঠে ফ্যাকে লোকচিপা বেতে জি ছাই ভবিষ্য গি নাগরিক তিহেস ইউল গি প্রগতি নং বিকাশ বন্ঠে বেতে জি তেজি ভূমিকা নিভাই লিখছি ছো ইউল গি বন্ঠে সেচন নারে তং তচকে জিমেস বল্কি রাই কর্তব্য লেন ছাই হোস মে ইমানদারি এম্পো লিখচাহেস বেতে জি এপো লি জি লোকচিয়েন ছো রাই কৌশল বিকাশ রো ধ্যান দচিয়েন ছো নং তেমি লবজা হেন জি রাই ইয়ারতো লেন লিখচিয়েন ছো নং মি জি বন্ঠে লেন লিখচিয়েন ছো ওয়ান এরি ইউল গি তরক্কি রো যোগদান ঠোপাহেস থন গি ইউয়া জি রাই শক্তি কি বল দো জম্বুলিং রো রাই পেহচান লিখচিয়েন ছো বিজ্ঞান তকনিক খেল শিক্ষা চৌসে ক্ষেত্র জোরো এরি ইউল গি ইউয়া জো হোস মে ইউল গি মিন রোশন লিখচিয়েন ছো থে সফলতা রোকচি হিংসায় দো প্রেরণা খুকশুষ তাকি হিংসায় হিতিক সোরে রায় স্বপ্ন পুরা লিখচ বন্ঠে নং রায় তেইচু জ্ঞান নং মেহনত রোকচি ইউল গি এপোই বন্ঠে যোগদান দচ্ছা রো ঠুপচি কেরে থান গি ডিজিটাল তুস্তো লোকচি পাজি জিম্মেদারি খা হেজলো নং থানশি গি বক্তা হিং জো খাতি জানকারি গুনশি তানং তিকি বটন দবাই লিজি খুকশিস ডিজিটাল গি তুস্তো এরাং জো খাস কর বেতে জো লোকচি পাজো নুই নুই লেন ফ্যাস লেচুম গি অবসর দচিস পথে ছাই অবসর জি ইম্পো খচি চুনৌতি রে নিস বেতে জো এরাং ছাই জো ইন্টারনেট রো খুকশি চু জানকারি রো ইউ নম বিশ্বাস মালিকা ছাই বসল দূরে থাজু জানকারি গি এপো লি জি জার পাতাল লিখচা হোস মে গুনশিস ওদলি বিশ্বাস লিজি মি ছাই দো পতা দচুষ সাইবার সুরক্ষা ডিজিটাল শিষ্টাচার নং অনলাইন ব্যবহার গি নিয়ম ছাই দো এপো হা গোসা নং পালন লিখচা রে হোস মে গুনশিস তকনিকি ইস্তেমাল জ্ঞান থিনচা নুই নুই আবিষ্কার লিখচা নং এপো লেন গি ইয়তো বন্ঠে লিখচুষ দ্য অন্ত্রো থে লোকেত কি লোকচি পাজি জীবন রো পেচা লোকচা নং জ্ঞান থিনচা কে জিমেস বল্কি জিম্মেদারি ক্যারে থিপ নাকিয়াছি লেন লিখচা নং জাগরুক নাগরিক ক্যামেন গি তিয়ারি ঠোপায়েস সু লোকচি পা বেতে জি রায় জিম্মেদারি ছাই হা গোজি ইমেনদারি এম্পো নিভাই লিখচিস তাল রাই জীবন রো কে জিমাই টবর গি সমাজ নং ইউল ছাই গি বিকাশ বোঠে রে তেজি যোগদান দচিস থান গি গুনশি ফেস খা হেসলো নং বেতে জোর

দাহির থি ফেস বন্ঠে ফেকে এরি ইউলগি তিকি যোজনায় বন্ঠে ফেকে থাজু যোজনায় এরি ইউলগি করোড়িও মিজো মিচেরো এপো বদলাব রেশিয়েশ থে যোজনায় মিন প্রধানমন্ত্রী জনধন যোজনা হেশ এরি ভারত হোশ মে তেজি ইউলতি হেশ গুই থেলে কিউই বক্তাং থেলে তেজি আবাদিরো ব্যাঙ্কিং কি সুবিধা মখুক শিয়েশ খাস কর ওয়াই ওয়াই কুকচি কুকচি লেকস কি মিজো মতেই টবর জি মজদুর নাং কুকচি রিদং লো লেন লিখচি পজো ব্যাঙ্ক খাতা ওয়ঞ্চা লোই মনিন্স রাই বচত লিচি চু ডওয়া কিউমা বুচি গুয়েনছো নাং সরকার কি যোজনাই লাভ রিউ নখুকশু মেইনিস ওথে সমস্যা রো ওয়াই লিখচা বোনঠে ভারত সরকার জি 28 আগস্ট 2014 রোথে প্রধানমন্ত্রী জনধন যোজনা চুকশিয়েশ থে যোজনায় উদ্দেশ্য খ হেজলো নং মি ছাই জো টবর ছাই দো ব্যাঙ্ক কি ব্যবস্থা রোগচি জুড়াই লিখচা নং বিত্তীয় সমাবেশন রো বড়াওয়া দচা দথে বিত্তীয় সমাবেশন খ হেজলো নং সমাজ কি মি রে রে রো ব্যাঙ্কিং বচত লোন বিমা নং পেনশন চোকসি সুবিধা ছাই কি কচং লিপচা দচা জব মি জি কচং ব্যাঙ্ক উং খাতা রমেশ ওয়াতাল জি আর্থিক সুরক্ষা রে বড়াই কেমেশ নং দারুং সস সস সুবিধা রে খুকশিয়েশ প্রধানমন্ত্রী জনধন যোজনা গি মুখ্য ফেস খা হেজ থাজু বন্ঠে ফেকে থে যোজনাই নানা সুতি ভারত কি নাগরিক শূন্য ব্যালেন্স খর ডওয়া মাই দো ব্যাঙ্ক খাতা ওয়ঞ্চা ঠুপচিয়েছো খাতা ওয়ঞ্জি খোচি খাতা ওয়ঞ্চি পজো কই সুবিধা রে খুকশিয়েশ ব্যাঙ্ক কি খাতা রুপে ডেবিট কার্ড দুর্ঘটনা কেনাং থাজু বক্ত বন্ঠে বিমা কভার ডিবিটি কি সুবিধা মোবাইল রো ব্যাঙ্ক কি সুবিধা ওভার ড্রাফট কি সুবিধা থে ছাই সুবিধা জি মতেই পা নং খর মখুকশি জোরো আর্থিক রূপ রোগচি ইয়তো লিখচুমগি হোশ মে তেজি ভূমিকা তিহেশ থে যোজনায় গুনশি খর ও হেসলো নং দাংপুশে ইউলগি নই আবাদি কি কচং ব্যাঙ্ক খাতা মতেইশ নং লেক্স জোরো রে ব্যাঙ্ক কি নই শাখা মেয়েশ ওনু নং সরকার সাবসিডি নং ইয়তো বন্ঠে ডাওয়া খুকশুম মেইনিন্স খর খর লাভ খুকশুম মেইনিন্স খচি মজদুর নাং রিদাং লেনি পজো মি রোকচি ডাওয়া নই এই পর রোকচি নই বেজারো ডাওয়া থিনচা পড়েক চিনিস লক্ষ্মী ছাই কি কমাই লিখচি ডাওয়া রে সুরক্ষিত মানিন্স প্রধানমন্ত্রী জনধন যোজনা থে ছাই সমস্যা কি সমাধান ঠোপতিয়েশ মিজো ব্যাঙ্ক কি সাধন রোকচি জুড়াই লিজি তাল জো আর্থিক সুরক্ষা দচিয়েশ লক্ষ্মী জো রো সশক লিখচা বোনঠে রে থে যোজনায় যোগদান দচিয়েশ থে যোজনায় ছাই বসল তেজি লাভ লক্ষ্মী জো রো দচিয়েশ থন ওই নাং কুকচি লেক্স কি লাখো লক্ষ্মী জি রাই মিন দো ব্যাঙ্ক খাতা ওয়ঞ্চিয়েছো দ সরকার রোকচি খুকশিচু ইয়তো বোনঠে ডাওয়া ইউ নাতাল গি ইনজি ব্যাঙ্ক খাতা রো রেয়েশ দুরে লক্ষ্মী জো ডাওয়া বচত লিখা রাই কচাং কিউমা বুচা পড়েক চিনিস থে যোজনা রাজি খোচি লক্ষ্মী ছাই কি আর্থিক স্বতন্ত্রতা বড়াই লিখচিয়েশ নাং রাই টবর গি বোনঠে খাতি ফেসলা থিনচা টুপচিয়েশ দথে যোজনা রিদাং লেনি পজো নাং মজদুর রো খানা ফায়দা কেমেশ লো নাং রিদাং লেনি পজো বন্তি বন্তি সরকারি যোজনা গি লাভ ইউ না ব্যাঙ্ক খাতা রোকচি খুকশিয়েশ মজদুর নাং অসংগঠিত ক্ষেত্র গি মি জোরে থে যোজনায় লাভ খুকশিয়েশ মজদুর কি মজদুর জো খুকশি চু ডওয়া রো সিধা ব্যাঙ্ক খাতা রয়েশ থে রো বড়াওয়া নাং বলা কু লেন লিখচি চু মি জিরো রে ছুঁই কেয়েশ প্রত্যক্ষ লাভ অন্তরণ ডিবিটি কি ভূমিকা খ হেজলো নাং প্রধানমন্ত্রী জনধন যোজনা গি ছাই বসল তেজি উপলব্ধি থে প্রত্যক্ষ লাভ অন্তরণ হেশ ডিবিটি কি মাধ্যম রোকচি সরকার রোকচি খুকশি চুট বন্তি বন্তি ইয়তোই বোনঠে ডওয়া ইউস্তিকো এরি ব্যাঙ্ক খাতার ও রজ রজ থিচিয়েশ থে রজি খোচি ভ্রষ্টাচার ছুঁই কেয়েশ মি জো কেসকা ফ্যামিনময়ী এরি কিমতি বক্ত বচাই কেয়েশ নাং মি জো ডওয়া পুরা পুরা খুকশিয়েশ কোভিড 19 নথ রজি উথজু বক্তং থে যোজনা খন অগুনশি সাবিত কেয়েশ লো নাং কোভিড বক্তাং প্রধানমন্ত্রী জনধন যোজনা হোশ মেই এপো সুবিধাতি সাবিত কেয়েশ।